যুগ বিতে হলে সত্য বিতে না গছ পরি ঠিয়া হুয়ে আগরে স্তুতি চিন্তামণি জীবনর বহু সত্যরে মুখর সত্যর শুদ্ধতম বক্তব্য বোধে স্তুতি চিন্তামণি কু শিখরে পৌঁছাই দেইছি বাড়ুত হই যুবক হই হব সেই যুবক জনক বুড়া হই পারিব কেহি বি পরমাত্মার পুয়টি হই পারিব হলে পরমাত্মার সেই পুত্র কবিটি হবা সহজ কথা নুহে পরমাত্মাঙ্ক সেই পুত্র ভীম ভই আউ কিছু নহেলে নাহি কবিটিয়ে হই পারিথিলে নিশ্চিত এণু রবীন্দ্রনাথ কহিলা পরি কহি হব সব নিয়ে ধন্য আমি সব দিয়ে ধন্য ধন্য সেই দেবানবার কবি ভীম ভই সুজন কলার সর্বকালীন বিস্ময় তমর কবিপণকু সুজন কলাকু আমার বার বার নমস্কার আমার বার বার নমস্কার।

0: স্পেশাল ডেডিকেটেড
1: ধন্যবাদ
0: তার সঙ্গে মোট শ্রোতা বন্ধু মানে হচ্ছেন আপনার কলাহান্ডির চিত্রসেন সবর নাগু পাত্র মনোজ কুমার পটেল সীমাঞ্চল সবর ভূষভ গহির সোমাসাগর সাহু দাদা যেন অছেন আর তার সঙ্গে আমার বরগড় জেলার রাধাকান্ত ভাই আমার ভক্তচরণ ভাই লোকনাথ সাহু লোকনাথ প্রধান করমসানী সাহু চৈতন্য পটেল এই সমস্ত ডেডিকেট আজ্ঞা গীতটা স্পেশাল
1: ঠিক আছে তাহলে আপনার পছন্দর গীত শুনে নিয়ন্তু ফোন করতে বহুত বহুত ধন্যবাদ

0: পূজা আসিব, তারপরে বিশ্বকর্মা পূজা, পুনি দশরা পূজা, এটা লাগি রইলা ম্যাডাম। আউ
1: হ্যাঁ, মানে ওটা সুন্দর দিন আরম্ভ হয়ে গেল। আশা করবি সমস্তে আমার শ্রোতা ভাই ভৌণী মানে সমস্তে সুস্থরে রহন্তু, ভালো ভাবে যে কোনসি পর্ব পর্বাণি আসিলে ভালো ভাবে তাকু উপভোগ করন্তু, আর সমস্তক ভিতরে ভাইচারা বাঁটন্তু, সুন্দর সম্পর্ক রাখন্তু। আজ কো গীত শুনিবে কহন্তু?
0: তিসরি কসমর দুনিয়া বানানে ওয়ালা কাহে কো দুনিয়া বানাই তেরা মন মে কিয়া সমাই।
1: ঠিক আছে,
0: এটা টিকে ডেডিকেট কর দে ম্যাডাম।
1: হ্যাঁ কহন্তু।
0: মোর দাদা মুরলি প্রসাদ করো, মোর মামু সুবল সাউ পন্ডি বিজেপুর, মোর ভাই রাধাকান্ত ভোই, করমসানি সাউ, ভক্তচরণ ভোই, লোকনাথ সাহু, স্বর্ণপ্রভা কর, পঙ্কজ মিশ্র, হরেশ পড়ুয়া, আউ আমার ইয়ে পরমানন্দ কিষান, আউ দীক্ষা গোপাল, গরিব কর্ণ, সমস্তক ডেডিকেট করে দেব। ভগবান পাখে প্রার্থনা করুছে সমস্তর চলা পথরে পুষ্প বৃষ্টি হোক।
1: বহু সুন্দর কথাটে কহিলে, আপনার সমস্ত ডেডিকেট কলে, সমস্ত শুভকামনা কলে, আমার তরফর হয়তো সব শ্রোতা ভাই ভৌণী মানে বি তরফর মু আপনার প্রতি শুভকামনা জনাউছি। আপনার ভালরে রহন্তু, সবুবেলে খুশিরে রহন্তু, আউ এমতি আমার সহিত যোগাযোগ রে রহি থান্তু।
0: ধন্যবাদ।

শ্রোতা বন্ধু, ভাদ্রব মাসে আসি থাকে পর্বপর্বাণীর আসর নেই। শ্রাবণ সরু সরু ভাদ্রবর আরম্ভর পর্বর মেলন বসে। এই মাসর যে পর্বপর্বাণীর শুভারম্ভ হুয়ে তাহা তিন মাস ধরি চালি থাকে এই পার্বণ উৎসব। ওষা ব্রত মেলা মহোৎসব ও যানিযাত্রার আসর জমে ঘরে ঘরে, গাঁ গণ্ডারে খেলি যায় উৎসাহর লহরী। এই পর্বপর্বাণী হি আম সমস্ত বাঁধি রক্ষিছে একতা সূত্রে। তেবে শ্রোতাবন্ধু, আপন মানে জাঁথে বিশেষ করে গাঁ গণ্ডারে ঘরর ঝিও বো মানে বহু নিষ্ঠার সহ পাড়ি থাকে বিভিন্ন ওষা ব্রত। সেটি ভিতর ভাদ্রব মাসের খুদুরুকুণি ও বুধে ওষা অন্যতম। ভাদ্রব মাসের প্রত্যেক রবিবার দিন মা মঙ্গলাঙ্কু সুমরণ করে কুয়ারী ঝিও তথা বৌ মানে পাড়ি থাকে এই ওষা। এই দিন সেমানে ভোররু উঠি নদী বা নাল কিংবা পুষ্করণী স্নান করে সেঠারে মাটিরে গোটিয়ে দেউল তৈরি করে ফুলরে সজাই পূজা করে থাকে। তেবে গাঁ মানকরে এই পূজাকে ঢেঙ্কিশাড়ে করা যাই থাকে। পূজাস্থানটি গোবরের লিপি সেঠারে দেবী মূর্তি রখা যায়। সেথিরে রঙ বেরঙ্গর মরুচরে ঝোটি চিতা পকা যায়। ফুলরে তোরণ তৈরি করে চারিআড়ে সজা যায়। দিনসারা পূজা পাই প্রস্তুতিরে লাগি থাকে ঝিও মানে এবং সন্ধ্যায় মাঙ্ক পূজা করতে। খুদুরুকুণি ব্রত পাঠ করে শেষে মা মঙ্গলঙ্কঠারে ভোগ লগা যায়।

0: స్వయం ఈ కట్టుబడే
1: భారతీయ సేన.
2: শ্রোতাবন্ধু আপনার শুণুচার বিশেষ কার্যক্রম খোলা চরকা পুড়ে স্বাগত আপনার ভারতের স্বাধীনতা ইতিহাসে স্পষ্ট ও জাতীয়বাদী নেতা ভাবে আমি যা স্মরণ করে থাকি সে হচ্ছে সুভাষচন্দ্র বোসকর বড় ভাই শরৎচন্দ্র বোস। আজ তাঁর জন্ম উৎসব, আজর দিনের অর্থাৎ সেপ্টেম্বর মাসের ৬ তারিখ ১৮৯৯ মসিহারে সে জন্মগ্রহণ করে। জনে প্রসিদ্ধ ভারতীয় ব্যারিষ্টর এবং স্বাধীনতা সংগ্রামী ভাবে সে সারা দেশের পরিচিত। ওড়িশার কটক শহরে তাঁর জন্ম হয়েছিল। শরৎচন্দ্র বোস ভারতীয় স্বাধীনতা আন্দোলনের বিশেষ করে বঙ্গলা রাজনীতি তাঁর প্রভাবশালী ভূমিকা লা। ১৯৩৬ মসিহারে বঙ্গলা প্রদেশ কমিটির সে সভাপতি হয়েছিল। ১৯৪৬ মসিহারে নেহরুঙ্কর নেতৃত্বে গঠিত ভারতের অন্তরীণ সরকারের সে কার্য খনি ও শক্তি বিভাগের মন্ত্রী ভাবে কার্য করে। শরৎচন্দ্র বোস সুভাষচন্দ্র বোসকু আর্থিক ও নৈতিক সহযোগ প্রদান করুলে প্রত্যেক ক্ষেত্রে। ১৯৩০ মসিহারে আইন অমান্য আন্দোলন সময় ওকিলাতি বৃত্তিকে সে ছাড়ি এবং স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভাবে যোগদান করে। ব্রিটিশ সরকারঙ্ক রোষর শিকার হয়ে বহুথর জেল যাইলে। শরৎচন্দ্র বোস ধর্ম আধারে ভারত এবং বঙ্গলার বিভাজনকু দৃঢ় বিরোধ করে। সে এক মিলিত এবং স্বাধীন বঙ্গলা গঠন পাই প্রয়াস করে সে সফল হয়ে পারি নথিলে। পরবর্তী সময়ের কংগ্রেসর নীতি সহ মতভেদ হবার সে কংগ্রেস ছাড়ি সোশিয়ালিস্ট রিপব্লিক পার্টি গঠন করে। শরৎচন্দ্র বোসকু আজ তাঁর স্বনক্ষত্র দিবসে প্রণাম জনাইবা সহ আসন্ত শুনিবা আউ এক সুন্দর গীত।

শ্রোতা বন্ধু আপনার কার্যক্রম শুণুচার আকাশবাণীর ভবানীপাটনা কেন্দ্রর সময় বর্তমান অপরাহ্ন পাঁচটা বাজি তিরিশ মিনিট প্রচার করুছু যুবশ্রোতা উদ্দিষ্ট কার্যক্রম যুববাণী শুনিপারে এই বিজ্ঞাপন পরে।

সাধারণ রাস্তাতে গাড়ি চলালে ইলেকট্রোনিক পদ্ধতিতে চিহ্নট করা যাইকি ই চালাণ কটা যা বলে লোক জনাই দিয়া যাই। কেন্দ্রীয় মোটরযান নিয়মাবলী 1999 অধিনিয়ম 167 অনুসারে ধারিচ বৈধানিক সময়সীমা উত্তর চালাণ বাকি থার গাড়ি মানকর কেনসি আরটিও কাম কি কেনসি কারবার নাই হইপারে বলে বিভাগ তরফ কহাযাইছি। ই প্রযুক্তি বিদ্যার প্রবর্তন ট্রাফিক শৃঙ্খলা সুনিশ্চিত করবার পরিবেশ সম্বন্ধীয় নিয়ম কড়াকড়ি তৃতীয় পক্ষর সুরক্ষা ও সড়ক সুরক্ষাকে মজবুত করবার উদ্দেশ্যে লাগু করা যাইছি। কটকর ইন্ডোর স্টেডিয়াম চালিতবার ভারতীয় জনতা পার্টির দুইদিনিয়া রাজ্য কার্যকারিণী বৈঠক আজ শেষ হয়েছে। এতে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি কেন্দ্র ও রাজ্য সরকার ভিন ভিন জনকল্যাণকারী যোজনা বাবদে আলোচনা করা যাইকি আয়বার রণনীতি তৈরি করা যাইছি। বৈঠকটি সরকার ও সংগঠন ভিতরে সমন্বয় রাখবার উপরে খাস জোর দিয়া যাইছি। রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক সুনীল বংশল, রাজ্য প্রভারী বিজয়পাল সিং তোমার, সহপ্রভারী লতা ওসিন্ডি, রাজ্য সভাপতি মনমোহন সামল, মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, উপমুখ্যমন্ত্রী কনক বর্ধন সিং দেও আও প্রভাতি পরিডা আর রাজ্য মন্ত্রীমণ্ডল সবু সদস্য মানে যোগ দিয়েছিলে। ওড়িশাকে গোটে বিকশিত রাজ্য ভাবে গড়বার লাগি আ বিকশিত ওড়িশা বিকশিত ভারত লক্ষ্য পূরণ লাগি তৃণমূল স্তরটি দলীয় কর্মকর্তাঙ্কর কাম আও সেবা আগকে জারি রহবার উপরে মত প্রকাশ পাইছে। রাইজে আইবা মার্চ মাস 5 তারিখ তক জনগণনা প্রক্রিয়া শেষ হওয়া বলে রাজ্য নির্বাচন কমিশনর মধুসূদন পাড়ী কইছন। গণমাধ্যমকে সূচনা দেখি শ্রী পাড়ী কইছন ইতার উত্তর পঞ্চায়েত নির্বাচন লাগি বিজ্ঞপ্তি বাহারবা। 5টা খেবে আইবা মার্চ কি এপ্রিল মাসে পঞ্চায়েত নির্বাচন হেবা বলে সে কইছন। পঞ্চায়েত নির্বাচন উত্তর মাসে ভিতরে পৌর নির্বাচন হেবা। অক্টোবর 24 নু নভেম্বর 7 তারিখ তক রাইজে ঘরকে ঘর সর্ভে কাম হেবার উত্তর ফেব্রুয়ারি 10 তারিখ তক চূড়ান্ত ভোটর তালিকা বাহারবার বাবদ কার্যসূচী স্থির হইতিবার শ্রী পাড়ী কইছন। মুখ্যমন্ত্রীঙ্কর জন অভিযোগ শুনানি আইবাকাল বন্ধ রহবা। ভুবনেশ্বর ইউনিট 2 হবারকে থিবার অভিযোগ শুনানিকে মুখ্যমন্ত্রীঙ্কর অলগা গুরুত্বপূর্ণ কাম থিবার নু বন্ধ রখাযাইছে। পরবর্তী শুনানি তারিখ সংবাদপত্র আর গণমাধ্যম জরিয়ে লোক জনাই দিয়া যাবে বলে সাধারণ প্রশাসন আর সাধারণ অভিযোগ বিভাগ তরফ সূচনা দিয়া যাইছে। কেন্দ্র পরিবেশ জঙ্গল আর জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় তরফ স্বচ্ছ বায়ু সর্বেক্ষণ পুরস্কার তালিকা বাহারিছে। এতে রাজ্যের 4টা সহর আছে। 3 লাখ নু কম জনসংখ্যা বিশিষ্ট বরগতি কলিঙ্গনগর শিল্পাঞ্চল সহর আউ ব্যাসনগরকে পহেলা পুরস্কার লাগি মনোনীত করা যাইছে। ই বরগতি অনুগুল 2 আর তালচের 3 নম্বর ঠান পাইছে। 4 লাখ নু এতকা জনসংখ্যা বরগতি রাউরকেলা পহেলা ঠান পাইছে। স্বচ্ছ বায়ু দিবস পালন অবসরে আবাকাল নয়াদিল্লী ঠানে এই পুরস্কার দিয়া যাবে। দেশের মোট 132টা সহরকে নেইকি এথিলাগি সর্বেক্ষণ করা যাইতিলা। আপন মানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্রনু। রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্বম পাটি আইবাকাল সম্বলপুর গস্তে আসুছন। সম্বলপুর পৌঁছিকি রাজ্যপাল সকালবেলা মা সমলেঙ্কর দর্শন করবে। ইতার উত্তর সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের 36 নম্বর সমাবর্তন উৎসব আও গঙ্গাধর মেহের বিশ্ববিদ্যালয়ের 5 নম্বর সমাবর্তন উৎসবটি যোগ দেবার কার্যসূচী রয়েছে। আগর কেন্দ্রমন্ত্রী আও সম্বলপুর সাংসদ ধর্মেন্দ্র প্রধান আজ বরগড় জেলা বরপালির 2000 বছর পূর্ণা অসুরগড় প্রত্নতাত্ত্বিক স্থলী বুলি করে দেখিছন। এএসআই অধিকারী আও গঙ্গাধর মেহের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী মানকর সঙ্গে ইতার উপরে আলোচনা করবার সহিত ই জাগানু মিলিথিবার ঐতিহাসিক অবশেষ দেখিলে। এ অবসরে সাংসদ শ্রী প্রধান কহিছন ই প্রাচীন স্থলী আমর সমৃদ্ধ সংস্কৃতি আও সভ্যতার অনন্য গন্তাগর। হরপ্পা আর মোহঞ্জোদারোবাগির সম্বলপুর ইলাকান বহুতরে ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক জায়গা রয়েছে। এএসআই গঙ্গাধর মেহের বিশ্ববিদ্যালয় আও স্থানীয় শিক্ষানুষ্ঠান মানকর মিলিত চেষ্টাতে ই গবেষণাকে আগকে নেওয়া যাবে বলে সে কইছন। সে আহরি কইছন ডবল ইঞ্জিন সরকারকর মিলিত সহযোগতি ই প্রাচীন ঐতিহ্যকে লোকর নজরকে আনবার লাগি ছাত্রছাত্রী মানকর ভিতরে ইতিহাস বোধ বড়বা, পর্যটনর বিকাশ হওয়া আও স্থানীয় এলাকার অর্থনৈতিক প্রগতিকে গোটে নয়া দিশা দেওয়া বলে সে কইছন। স্বচ্ছ জীবন লাগি সুষম আও পৌষ্টিক খাদ্যর গুরুত্ব বাবদে জনসচেতনতা সৃষ্টি লক্ষ্যতে রাজ্য মহিলা আও শিশু বিকাশ বিভাগ তরফ আইবা বুধবার নু অক্টোবর মাস 9 তারিখ তক রাইজে রাষ্ট্রীয় পোষণ মাস পালন করা যাবে। এই অবসরে ভিন ভিন সচেতনতা কার্যক্রম পোষণ প্রদর্শনী আলোচনাচক্র আও স্বাস্থ্য

করিব রগতির পয়র বাজুথিলা যে উসরে কিঙ্কিণী নটকার পরি করি কি মাধুরী নাচুথিলা ঊর্ধ্বে তার

0: শুনলি বাবু কিড়ে সুন্দরা করি আমার শিল্পী ভাই মানে গানা বাজনা পরিবেশন কলে
1: সত্য দাদা তাকার দলব হলে দাদা হ্যাঁ দেখুন এ দেখ সময় টিক টিক টিক ঘুজ ঘুজ বইলা
0: হ্যাঁ
1: বৈঠক ছাড়ি করে যো
0: হ্যাঁ
1: তো বৈঠক ছাড়ি করে গলা আলা বেলকে আমার এই কার্যক্রম শুনুথিবা সব চাষি দাদা কাকা বাবা মা বোন মনকে মকারু দাদা
0: আর যুগে দাদার
1: জুহার।

0: শ্রোতাবন্ধু স্বাগত আপনার কার্যক্রম সম্পর্কিত আপনার সুচিন্তিত মতামত ভরা সাপ্তাহিক কার্যক্রম চিঠি পাইছু কু আজি পুনি অনেক দিন পরে নূতন ভাবে আপনার নূয়া অনুরোধ নূয়া চিঠি কু নেই চিঠি পাইছু কার্যক্রমে আমি অছু মু আপনার সাথী সচ্চিদানন্দ মল্লিক
1: মু আশ্বাসনা পটনায়ক
0: নমস্কার। আচ্ছা আশ্বাসনা দেখিবা আমার শ্রোতাবন্ধু মানকর মতামত তাঙ্কর চিঠি কি কোটু দেইচন্তি এবং কোন নূতন মতামত দেইচন্তি।
1: হ্যাঁ, কার্যক্রমর প্রথম চিঠিটি আসিছি কন্ধ বান্ধপোলা মালগা ভবানীপাটনা জেলা কলাহান্ডি রু।
0: হ্যাঁ হ্যাঁ,
1: লিখিছন্তি লক্ষ্মণ দুর্গা। আকাশবাণী ভবানীপাটনা পরিবার প্রথমে মোর নমস্কার এবং শ্রোতা মন্ডলী প্রণাম। বিশেষ ভাবে চিঠি পাইছু কার্যক্রমের উপস্থাপনার মল্লিক মহাশয় এবং মহাশয় মোর স্বতন্ত্র নমস্কার, কারণ উপস্থাপনা শৈলী উচ্চ কোটির হয়ে সে লিখিছেন।
0: প্রথমে তো আপনার আমার তরফ প্রতি নমস্কার এবং আপনার নমস্কার আকাশবাণীর সমস্ত কর্মকর্তা উপস্থাপক উপস্থাপিকা আজ এই কার্যক্রম মাধ্যমে আমি জনাই দেছু এবং আপনার স্বাগত করছু আজ এই চিঠি পাইছু কার্যক্রমকু। কোন মতামত রয়েছে ভাইঙ্কর?
1: সে লিখিছেন, গত অগস্ট মাসের পাঁচ তারিখ বুধবার রাতে আঠটা বাজি পনেরো মিনিটে কলাহান্ডিয়া গীত প্রতাপচন্দ্র দাস এবং সাথীঙ্ক পরিবেষণ করেছিবা ঝরি রে ঝরা অল্প ধন যাই ফুল গীতগুলিক বহুত ভালো লাগিছিলা। কলাহান্ডিয়া গীতকু আগকু নেবার প্রয়াস জারি রাখিবা কলাকার মানঙ্কু মোর বহুত বহুত ধন্যবাদ জনাই দেবে বলে সে লিখিছেন।
0: নিশ্চিত ভাবে শ্রোতাবন্ধু, আমি সপ্তাহে প্রায়ত তিনি দিন রাতে আঠটা বাজি পনেরো মিনিটে আঞ্চলিক গীত কলাহান্ডিয়া গীত দেশভক্তি গীত অদল বদল করিকি প্রচার করছু। আপনার এই গীতগুড়া শুনেছেন, আপনার ভালো লাগিছে, আমি ভারি খুশি লাগুচি। আপনার ধন্যবাদ বার্তা, আপনার খুশির বার্তা আজ সমস্ত কলাকার মানুষ এই কার্যক্রম মাধ্যমে আমি জনাই দেছু।
1: পুনি শেষে সে লিখিছেন, শক্তিরূপা কার্যক্রমে গৃহিণী কাহাকু কহিবা সাক্ষাৎকার বহু শিক্ষণীয় হয়েছিলা, এণু উপস্থাপিকা অপা এবং আলোচিকা অপাঙ্কু নমস্কার জনাই দেবে।
0: নিশ্চিত ভাবে শক্তিরূপা কার্যক্রমে আপনার যে বিষয়বস্তু শুনেছেন, সম্পৃক্ত বিষয়বস্তু উপরে নিমন্ত্রিত হয়েকি আসিথিবা আমার অতিথি মহাশয় এবং উপস্থাপিকা মহাশয়ঙ্কু আপনার ধন্যবাদ বার্তাটি আজ এই কার্যক্রম মাধ্যমে আমি জনাই দেছু। এবং আপনার মধ্যে বহুত ধন্যবাদ আপনার এই সুচিন্তিত মতামত পাই নিয়মিত ভাবে কার্যক্রম গুড়াক শুণিকি আমাকে চিঠি দেউথুবারু মতামত পঠাউথুবারু আশা করুছু আগকু আপনার নিশ্চিত ভাবে পুনি থরে এইভাবে আম সহিত সম্পর্ক যোড়ি রাখিবে, কার্যক্রম শুণিবে এবং মতামত পঠাইবে। ধন্যবাদ আপনার। দেখিবা পরবর্তী চিঠি।
1: এই চিঠিটি লিখিছেন সুশান্ত পাত্র এবং বসন্ত পাত্র কলেজ রু টিটলাগড় জেলা বলাঙ্গীর রু।
0: হ্যাঁ হ্যাঁ,
1: প্রথমে সেমানে চিঠি পাইছু কার্যক্রম উপস্থাপনার বড় ভাই এবং অপাঙ্কু নমস্কার জনাইছেন।
0: আপনার মধ্যে আমার তরফরু প্রতি নমস্কার।
1: এথর আকাশবাণী ভবানীপাটনার সমস্ত কার্যক্রম বহুত ভালো লাগুচি, খালি মাননীয় কার্যক্রমের আহরি উন্নতি আনন্তু বোর লাগুচি বলে লিখিছেন। উপস্থাপিকা ভালো ভাবে প্রশ্ন পচারি পারু নাহান্তি, তেণুকরি নূয়া উপস্থাপক কি উপস্থাপিকাঙ্কু এই কার্যক্রম করিবাকু দিয়ন্তু, আমার এই অনুরোধ রক্ষা করবে বলে লিখিছেন।
0: শ্রোতাবন্ধু আপনার এই মতামত আমাকে হস্তগত হেলা পরে আমি তা উপরে চিন্তা করছু যে চলিত মাসর মাননীয় কার্যক্রম আমি পুনি থর তদারখ করিবু এবং শ্রোতাঙ্কু যেমিতি সেই কার্যক্রম ভালো লাগিব মন পছন্দর কার্যক্রম হব এবং এহা আমার বরিষ্ঠ পূজনীয় ব্যক্তিঙ্কর পাই কার্যক্রম, সেই কার্যক্রমের যেমিতি শ্রদ্ধা সম্মান এবং অনুভূতি অনুভব সবু কথা থিব সেইভাবে প্রস্তুত করিকি প্রচার করিবা যে উপস্থাপক বা উপস্থাপিকা প্রস্তুত করুচন্তি তাঙ্কু নির্দেশ দেবু, কার্যক্রমকু তদারখ করিবু